হে চকা নয়ন, তুমি পলক পকাও না, পলক পড়লে তুমি ভক্ত মানুষ কেমিতি দেখিব। পরবর্তী ভক্তিগীতটি ভেটি দেউছু শিল্পী রাজলক্ষ্মী সাহুঙ্ক কণ্ঠরে যদুনাথ দাস মহাপাত্রঙ্ক রচনারু।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনার বর্তমান শুণুচার আধুনিক গীতর কার্যক্রম সুরলহরী। কার্যক্রমর শেষ গীতটি ভেটি দেছু। দ্বৈত কণ্ঠে শিল্পী হলে সুরেশচন্দ্র মিশ্র এবং কুন্তি বেহেরা।

প্রিয় শ্রোতাবন্ধু মানুষ এইটি কই রাখুছু, আজ দিন 12টা বাজি 30 মিনিট্রে শুণবে ওড়িয়া ভক্তি গীত। শিল্পী মানে হলে নমিতা অগ্রওয়াল, অরবিন্দ মুদুলি, ইরা মহান্তি, শরত নায়েক, বিনোদিন সাহু, সোনু নিগম এবং লক্ষ্মীকান্ত পালিত। দিন গোটাই বাজি 5 মিনিট্রে রয়েছে হিন্দি চলচ্চিত্রর ভক্তি গীত। দিন গোটাই বাজি 20 মিনিট্রে ঘর ও ঘরণী কার্যক্রমে আপনার শুণবে পর্যটন স্থল স্বচ্ছতা ক্ষেত্রে নারী, পরে প্রতিক্রিয়ায় রয়েছে বাল্য বিবাহ মহিলা ভবিষ্যৎ পাই এক বাধা কি, অপরাহ্ন 5টায় রয়েছে যুববাণী কার্যক্রম। এতে আজ শুণবে কথারে কথারে এসএমএস উত্তর এবং জাঁয়া কথা। আজ সন্ধ্যা 6টা বাজি 5 মিনিট্রে আপনার শুনেপারে কার্যক্রম সম্পর্ক সেতু। শ্রোতাবন্ধু, ইয়েলা কার্যক্রম সম্পর্কিত কিছু সূচনা। পরবর্তী গীতটি আমি নেইছু কথাচিত্র

দরদ্র। শিল্পী হলে কিশোর কুমার এবং আশা ভোসলে। নক্স লাল পুরীঙ্কর গীতকু সঙ্গীতরে সজাইছন্তি খয়াম।

0: শ্রোতা ভণী, পর্যটন দ্বারা আমি বিভিন্ন দেশ, সহর ও স্থানর সৌন্দর্যক অনুভব করে পাও। আবার দ্বারা আমার মন বি হালকা হয়ে থাকে, আনর অবসাদ দূর হয়ে থাকে।
1: তেমকি যেতে কাম লে আমি কিছু সময় কাড়ি পর্যটন স্থলগুড়ি বুল নিহতি জরুরি।
0: নূয় অনুভূতি আ্ঞান হাসল করবার সুযোগ দিয়ে থাকে। তো পর্যটন স্থলর সুরক্ষা আমার হাতে, লোক সচেতন করাইবা এবং এর গুরুত্ব বিষয়ে জাঁয়া আজ আমি সমস্ত পাাল করছে বিশ্ব পর্যটন দিবস।
1: হর্যটন দেশের অর্থনৈতিক বিকাশে বড় ভূমিকা নুহে, এ দেশক বিদেশী মুদ্রা আনবার সাহায্য করে,
0: তা সহ রোজগারর সুযোগ সৃষ্টি করে। তেমকি এর সুরক্ষা আমার গৃহিণী মানক হাতে। আমি যেতবে কৌশি স্থানক বুলবাক যাও, আসবা সময় কিছু যদি আমি মহিলা দেখা তবে সেই স্থানক তুরন্ত সফা করে দেবা, অপরিষ্কার আদৌ করা না, যেমিকি সমস্তে পর্যটন স্থলক উপভোগ করে পারে।
1: আমি কোণার্ক পুরী গেলে শ্রী জগন্নাথ দর্শন করা সেটি অভড়া খাওছে, খাই সারিয়া পরে যা কিছু তলে পড়ে যাই তাকে আমি সঙ্গে সঙ্গে সফা করে পরিবেশক স্বচ্ছ রাখবা।
0: খালি মন্দির কাহিকি, যেকোন পর্যটন স্থলক গেলে তার রক্ষণাবেক্ষণ করা ও ঐতিহ্যক সুরক্ষিত রাখবা আমার হাতে। পর্যটনের বিকাশ সহ আমি আমার প্রকৃতি সংস্কৃতি।

0: শ্রোতা ভী আজ আমি আগে দিবস বি পাাল করুছে
1: কপা
0: আজ আমি পাাল করুছে বিশ্ব বধির দিবস মানে এই দিবস শ্রবণ বাধিত ব্যক্তি মান অধিকার সম্মান ও সমান সুযোগ বিষয় সচেতনতা সৃষ্টি করে আবস শ্রবণ বাধিত ব্যক্তি প্রত্যেক সমাজের দৃষ্টিভঙ্গি সকারাৎমক পরিবর্তন আনিবাকু প্রেরণা দিয়ে
1: হ্যাঁ শ্রবণ বাধিত লোক মানে শিক্ষা চাকরি এবং সামাজিক জীবনরে সম্মান অধিকার পাইবা উচিত এথিপাই আবশ্যক সুবিধা ও সহায়তা নিশ্চিত করিবা দরকার
0: বিশ্ব বধির দিবস কেবল গোটে দিনর সচেতনতা কার্যক্রম নহে এহা সারা বর্ষ ধরে সমানতা অধিকার ও সমাবেশ পাই কার্য করিবার প্রেরণা দিয়ে এবং সমাবেশী সমাজ গঠন পাই শ্রবণ বাধিত ব্যক্তি সমান সম্মান শিক্ষা রোজগার ও যোগাযোগের সুযোগ দেবা আবশ্যক সমান অধিকার সমান সুযোগ ও সম্মান এহা হি বিশ্ব বধির দিবসর মুখ্য বার্তা।

শ্রোতা ভী, বিজ্ঞান যুগরে বিজ্ঞানর উন্নতি দিনক দিন বড়ি চালছে, তথাপি আমনে রহিআসিছে অনেক কুসংস্কার ও অন্ধবিশ্বাস, যদ্বারা কি আম সমাজ কলু

0: আসিলে কিংবা সোশ্যাল মিডিয়া খোলিলে আমার ফোকাস চালি যাই পারে। তা সহিত অধিক সময় স্ক্রিন দেখিবা মধ্য ভালো নুহে, সেতিপাই কেবল মোবাইল উপরে ডিপেন্ড করিবা ঠিক নুহে। বহি পড়িলে ডিস্ট্রাকশন কম থাকে এবং গোটিয়ে টপিক উপরে ভালো ভাবে ফোকাস করি হুয়ে। বহিরে নিজে আন্ডারলাইন করিবা, নোট করিবা এবং পুনি থরে রিভাইজ করিবা মধ্য সহজ। তেণু মো মতরে মোবাইল এবং বুকস দুইটাকু ব্যালেন্স করি ইউজ করিবা সবুঠারু প্রাকটিক্যাল।
1: তাহলে পড়ায় মন ন লাগিলে বা কোনসি কঠিন পরিস্থিতি আসিলে আপন নিজকু কিপরি উৎসাহিত করন্তি?
0: এমিতি সিচুয়েশন নিশ্চিত ভাবরে আসে। সবুদিন আমার পড়িবা পাই সেম মোটিভেশন রহে নাই। কেতেবেলে বহুত পড়িবাকু ইচ্ছা হুয়ে, আউ কেতেবেলে বহি খলিলে মধ্য ধ্যান লাগে নাই। যেতেবেলে মোর মোটিভেশন নথায়ে সেতেবেলে মু টিকে ব্রেক নিয়ে গীত শুনে পরিবার সহিত কথা হুয়ে কিংবা টিকে বাহারে চালি আসে। তাপরে মনকু প্রেস করি পুনি পড়িবাকু বসে। যদি কোনসি টপিক বুঝি ন হুয়ে তেবে তাকু ছাড়ি ন দেই পুনি থরে চেষ্টা করে। কেবে টিচার ফ্রেন্ড কিংবা অনলাইন সোর্স রো সাহায্য নিয়ে আউ নিজের গোল বিষয়ে ভাবিলে মধ্য মোটিভেশন আসে। মতে লাগে ডিফিকাল্টি আসিলে স্টপ করিবা নুহে, টিকে ব্রেক নেই পুনি স্টার্ট করিবা দরকার।
1: হ্যাঁ, বহুত সুন্দর কথা। তাহলে পাঠপড়া ব্যতীত এমিতি কিছু আছে কি যাহা আপন নিজ ছাত্র জীবনের শিখিছন্তি এবং যাহা আপনকু আগকু বড়িবারে সাহায্য করুছি?
0: স্টুডেন্ট লাইফ মতে কেবল সাবজেক্ট নলেজ নুহে, অনেক প্রাকটিক্যাল থিংস মধ্য শিখাইছি। যেপরি কি অন্য মানক সহ কিপরি কমিউনিকেট করিবা, নিজ কথা কিপরি এক্সপ্রেস করিবা এবং রেসপন্সিবিলিটি কিপরি নেবা, এহা সহিত টাইম ম্যানেজমেন্ট মধ্য শিখিছি। পড়া, অ্যাসাইনমেন্ট, পার্সোনাল ওয়ার্ক এবং ফ্যামিলি পাই সময় সবু কিছু ব্যালেন্স করিবা দরকার হুয়ে। এই হ্যাবিট ভবিষ্যতরে মধ্য মো পাই ইউজফুল হেব। আউ গোটিয়ে বড় লেসন হেউছি ভুলু শিখিবা, সবুবেলে সাকসেস মিলিব নাহিঁ এবং কেতেবেলে ফেলিওর মধ্য আসিব, কিন্তু সেই ফেলিওর রু কিছু শিখি পুনি চেষ্টা করিবা হি ইম্পর্টেন্ট। এই লেসন মোর পার্সোনাল লাইফ এবং ফিউচার ক্যারিয়ার দুইটিরে মধ্য কামরে আসিব।
1: বহুত সুন্দর কথা। তাহলে আপন ভবিষ্যতরে কোন করিবাকু চাহান্তি এবং কেউ ক্ষেত্রে নিজর ক্যারিয়ার গড়িবাকু চাহান্তি?
0: ভবিষ্যতরে মু গটিয়ে ভালো মনিষটে হবাকু চাহে। যদি দেখিবা স্বপ্ন ক্ষেত্রে তাহলে মু গটিয়ে আইএস অফিসার হবাকু চাহুচি এবং এই ফিল্ড মতে ভালো লাগে এবং মোর ইন্টারেস্ট মধ্যে অছি। এবে থারু সেই গোল পাই ধীরে ধীরে প্রিপেয়ার করিবাকু চেষ্টা করুচি। মোর মনে হুয়ে ফিউচার পাই গটিয়ে ক্লিয়ার গোল রহিলে আমি নিজর টাইম এবং এফর্ট কু ঠিক দিগরে লগাই পারিবা। তেণু এবে মোর মেইন ফোকাস হেউচি মোর স্টাডিজ ভালো ভাবে কমপ্লিট করিবা এবং নিজের নলেজ ও স্কিল কু ইম্প্রুভ করিবা। তেবে ক্যারিয়ার প্ল্যান করিবা সময়রে কেবল অন্য মানুষকে দেখে ডিসিশন নেবা ঠিক নুয়ে বলে মোর মনে হুয়ে। আমার ইন্টারেস্ট, এবিলিটি এবং কেউ কাম করিবারে আমি কম্ফর্টেবল ফিল করুচু সেসব দেখিবা দরকার। মোর প্ল্যান মধ্য সময় সহিত চেঞ্জ হয়ে পারে, কিন্তু এবে মোর গোল উপরে ফোকাস করি নিজকে ইম্প্রুভ করিবাকু চাহুচি।
1: তাহলে নিজের স্বপ্নকু পূরণ করিবা পাই এবেঠারু কিপরি প্রস্তুতি নেউছন্তি?
0: মোর মনে হুয়ে কেবল ড্রিম দেখিলে হব নাই, সেই ড্রিম পাই রেগুলার এফোর্ট মধ্য দরকার। সেতিপাই এবে মু পড়া উপরে ফোকাস করিবা সহিত যেও টপিকস রে মোর উইকনেস অছি সেগুড়িকু ইম্প্রুভ করিবাকু চেষ্টা করুচি। এহা সহিত কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স এবং প্রাকটিক্যাল নলেজ মধ্য ইম্প্রুভ করিবাকু চাহুচি। মতে লাগে আগকু ক্যারিয়ার পাই কেবল মার্কস যথেষ্ট নহে, নলেজ সহিত নিজকু এক্সপ্রেস করিবা এবং লোকঙ্ক সহিত কনফিডেন্টলি কথা হই পারিবা মধ্য ইম্পর্টেন্ট। আউ গটিয়ে দিনরে নিজর ড্রিম অচিভ করি পারিবা নাহি, সেতিপাই মু প্রতিদিন টিকে টিকে ইম্প্রুভ করিবাকু চেষ্টা করুচি। ছোট ছোট স্টেপস নেই আগকু বড়িলে ধীরে ধীরে আম গোল নিকটরে পৌঁছি পারিবা বলে মোর বিশ্বাস।
1: তাহলে মু শেষরে পচারিবাকু চাহিবি আমার সেই ছাত্র ছাত্রী মানুষ আপন কোন কহিবা পাই চাহিবি যেও মানে পাঠপড়া, সোশ্যাল মিডিয়া ও নিজ ভবিষ্যৎ মধ্যে সন্তুলন রাখিবা পাই চেষ্টা করুছন?
0: মু আজির স্টুডেন্টস মানুষ এতিকে কহিবি যে নিজর গোল পাই সিরিয়াস রুহন্তু, কিন্তু নিজ উপরে অধিক প্রেসার দিয়ন্তু নাহি। পড়া যেতিকে ইম্পর্টেন্ট, নিজর মেন্টাল পিস, ফ্যামিলি এবং পার্সোনাল লাইফ পাই সময় দেবা মধ্যে ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা হেউছি সোশ্যাল মিডিয়া ইউজ করন্তু, কিন্তু সোশ্যাল মিডিয়া যেপরি আপনার স্টাডি এবং ফিউচার কু কন্ট্রোল ন করে সেথিপাই ধ্যান দিয়ন্তু। অন্য মানক সহিত নিজকু কম্পেয়ার ন করি নিজর প্রোগ্রেস উপরে ফোকাস করন্তু। আউ সবুঠারু ইম্পর্টেন্ট কথা হেউছি ফেলিয়র কু নিজর এন্ড বলি ভাবন্তু নাহি, ভুল রু শিখন্তু, পুনি চেষ্টা করন্তু এবং নিজ উপরে বিশ্বাস রাখন্তু। সমস্তকর জার্নি অলগা, তেণু নিজ জনীকু রেসপেক্ট করে ধীরে ধীরে।

0: রেডিও শুনতে রা সর্তে ভাই বইনি মানকে মুই ডমরু জোয়ার করে দিলি আর আজ আমার জন্য রেডিও কে পাচার কার্যক্রম আছে ইতি আমার শুনতে রা সব ভাই বইনি মানকে স্বাগত করলি হেলে ভাই বইনি মন আজ আমার বিষয় আছে কায়টা বললে ই জন্য টিকাকরণ আমার কাজে কেতে জরুরি বলি করি গোটা জন বিষয় আছে আই বিষয় আনে আমি ইতি কথাবার্তা হেবু বললি এলে আমার সঙ্গে আজ আমার বিশেষজ্ঞ গোটে দিদি গোটে আইলে আছে হলে আই দিদির হল পরিচয় নিজু তার উত্তরে আমি কথাবার্তা হলে দিদি তোমার পরিচয় লোক কুয়া
1: সমস্ত মোর নমস্কার মো না হচ্ছে রাহেল কদম মো হচ্ছে জনস্বাস্থ্য সম্প্রসারণ অধিকারী গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র কটপাড়
0: হ্যাঁ দিদি এলে আমার আজ ভাই বোনী মন সব রেডি করে বসলে আছে এবে ফোন ওন করবাই এলে আমাকে ফোন করবা কাজে নম্বর এলানি 06854230690 আর গোটার কই দিলিনি 06854230690 ই নম্বর আনে ফোন করা আর আমাকে পচারা এলে দিদি ই জন আমার টিকা বলবাই ই টিকা আমার কাজে এত জরুরি কায় কাজে বলো কই দেখা তো দিদি
1: সমস্ত জানিছেন না টিকা কোন টিকা হচ্ছে এইটা হচ্ছে গোটে প্রতিষেধক যেটা কি আমাকে বাহার রোগ আসবা আগর আম

0: দিও। আই যোগ প্রাণায়াম মনে করবার আছে, করি করি জন অরিজিনাল হিসাব বলবাই কি না ইংলিশ আনে, আই হিসাব আনে রোগ মনকে পনে খেদবার আছে।
1: না সেটা আমি তো অভ্যাস করলে তো নিকসে,
0: হ্যাঁ এটা সব লোক করবাকে পড়ছি, স্কুল মনে শিখাইলেনি, কলেজ মনে শিখাইলেনি, সবু তানে সরকার দেখা টিকা কাজ এত কি ডাবু সরাইলা, এবে আইটা মন করা বলি আর ডাবু সরাই না কার কাজে, আমার কাজে আমি সরাইলা, আমার পায়ে এলে আজি তো বেল ই গলানি সোমরা
1: গবরে জু ভাই কেন ধরে লে
0: জিবু
1: ওই জু বে
0: আরে জোয়ার করে দিও দিদি কে
1: আলে দিদি জোয়ার তুমি
2: সারি
0: এদে ভাই রেডিও শুনতে রে সরতে ভাই বনি মন কে সোমরা আরে মই ডমরু জোয়ার
1: জোয়ার কলনি গালনি ভাই বনি মন জোয়ার জোয়ার।

কার্যক্রম সম্পর্কীয় শ্রোতা মতামত নিয়ে প্রচার করল কার্যক্রম সম্পর্ক সেতু। আকাশবাণী জয়পুর কেন্দ্র কার্যক্রম আপনার শুধুছেন, প্রচার করছ ধারাবাহিক শ্রীমৎ ভাগবতর 209 ভাগ।

0: শুনিলে কেতোটি হিন্দি ভজন।
1: আপন জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়ক বড়াইবাকু চাহুচন্তি কি
2: তেবে চিন্তা করন্তু নাহি এনিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়ক বড়াইবার দায়িত্ব নব
1: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়ক বড়ান্তু
2: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে
1: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বর রে
2: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে।
0: আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা 6টা বাজি 40 মিনিট হয়ে যাচ্ছে। প্রথমে আঞ্চলিক সংবাদ, পরে জনজীবন সংবাদ শুনন্তু। রিলে করে প্রচার করুছ আকাশবাণী কটক কেন্দ্ররু শুনিপারিবে বিজ্ঞাপন বিরতি পরে।
3: ବନ୍ୟା ହେଉ ବା ମହାବାତ୍ୟା, ସବୁ ପରିସ୍ଥିତିରେ
4: ଗାଁରୁ ସହର ଯାଏ ସବୁ ସ୍ଥାନରେ
3: ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ
4: ଜୁଆଙ୍ଗ ଓ ସାନ୍ତାଳଙ୍କ ଠାରୁ ବଣ୍ଡା ଏବଂ କୋୟାଙ୍କ ଯାଏ ସବୁରି ଭାଷାରେ
3: କେବଳ ଆକାଶବାଣୀ।

0: বর্ষা মারুচি বলে টিকে রোগ পোক বেশি হবার সম্ভাবনা কা
1: হই ভাই
0: হ্যাঁ সেটা পাই আমি টিকে তদারক করতুবার ছি এবে দেখো মোর পাখরে তোমর জমি আছে কি আর 10 লোকর জমি আছে
1: হ্যাঁ
0: যদি গুটে জমি রে কু হপক যুগ লাগিলা বইলে কি সব
1: সব আর তো লাগব
0: হ্যাঁ সেটা পাই আমি জুট আমি স্যার সমস্যা আসুচি বলে মিশি করে একা সমাধান করবার
1: এ দেখো এবে তুমি সমস্যা কথা কইলো কি নাই রোগ পোক কথা কইলো
0: হই
1: এবে সরকার বলচন্তি যেতে পারিবা আমি রাসায়নিক সার উনা করি কি জৈবিক চাষ পদ্ধতিরে চাষ করো জৈবিক সার ব্যবহার করো যেমনি আমার বাপা দাদি অমলর থিলা বলো তো যেতকে পারিবা আমি জৈবিক কীটনাশক ব্যবহার করো বলছন্তি এবে যদি আমার উপর মুন্ডারে যদি রাসায়নিক সার মারলা টিকে রোগ পোক লাগছি বলে সি পানি আমার জমি বাটে বি আউচি কি নাই হলে সিন্তরে আমার বিষয় জটি হচ্ছি কা সেটা পাই সব চাষী টিকে সচেতন হবার আছে যে কিন্তু আমি সমস্তে জৈবিক চাষ পদ্ধতি আপনাইবা আগর পুরা পারম্পরিক পদ্ধতি কু ধরিকি না কা আমি যেতে পারিবা জৈবিক জিনিস ব্যবহার করবা
0: কথা যেতবে পকাইলি তার উপরে কা গোটে আজি আলোচনা রখিবা বলে ভাবুছি
1: বড়িয়া বিষয় ভাই
0: কাই বলে আমার পাখা জনে বিশেষজ্ঞ আগে আমি সব অছন্তি
1: হলে আরম্ভ করবা ভাই
0: হই
2: আগে নমস্কার
3: নমস্কার আজ্ঞা
2: আমার সব শ্রোতা ভাই ভণী মানুষ আপনার পরিচয় টিকে আগে দেবে আজ্ঞা
3: মো নাম হচ্ছে শ্রী লিঙ্গরাজ আচার্য অবসরপ্রাপ্ত উদ্যান উপনির্দেশক কোরাপুট
2: বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা আজ তো আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে আজ্ঞা যে জৈবিক পদ্ধতি রোগ পোক পরিচালনা তবে জৈবিক পদ্ধতি বলে কইলে আমি কোন বুঝিবা আজ্ঞা তা বিষয়ে টিকে প্রথমে কইবা আজ্ঞা
3: দীর্ঘদিন ধরে আমি রাসায়নিক পদ্ধতি

0: লগাইল যে পাদ সমান জুমি গলা দেখো তো
1: নাকি যাও সর্দা লাগালা গীত শুনে কি না যে এবার কিছু বলছো তো
0: এবে বইলে দেখো আমার এই গাঁ আট যাইলি চাষী ভাই মন গোটে মিটিং লা কি নাই
1: হেলা
0: সেদিন যু তুমি সিনা নথিল গাঁরে কেদিন হলো দুশুন
1: হই হই হই
0: মাত্র কিন্তু চাষবাস কো আগেবা চাষ কু গোটে ব্যবসায়ী ভিত্তিরে করিবা আরে সরকার তো সব রকমের সুবিধা দৌঁচন্তি শিল্প আকারে চাষ কু নেলে মিশার আমি অধিক লাভ পাই পারবা আউরি ইন্তি তো কেতে রকমের কৃষি যন্ত্রপাতি মিশার ব্যবহার অছি আমি তাকু যদি সমান ঠিক ভাবে করবা বলে আমি তাহলে লাভ মিশার পাইবা
1: বলে এই সব বিষয়ে আলোচনা হলো না কিন্তু
0: ওই হেলে চাষী ভাই গুটে সিটি ভেটঘাট হইতিলে
1: হ্যাঁ হ্যাঁ
0: তাকে কো প্রকার কথা কইচন্তি তাঙ্গ তো শুনি দেবা
1: ওহো বলে আজির চাষী রে
0: হই
1: হো
2: আগে নমস্কার
3: নমস্কার
2: আপনক পরিচয় টিকে আমার চাষী ভাই ভনী মানক দিয়ন্তু
3: আগে মু হচি অন্তর্জামি সাহু কুসুমিরে ঘর জমবাড়ি অছি চাষবাস ইন করছি আও
2: পাখাপাখি জমি কেতে অছি আগে
3: মোর 14 একর খনে জমি অছি আগে
2: কোকো রকমর চাষ হচি আগে
3: মোর খালুয়া অছি উচ্চা জমি বি অছি মধ্যম কিসমর জমি অছি মেইনটা ধরিছি ধান কাই মানে আমি সেকেন্ড ক্রপ আমকো পানি সববেলে অ্যাভেলেবল হচি সেকেন্ড ক্রপ পে মেইনটা ধান রাখিছু সাইড রে পনিপরিবা বি চাষ করুছু নিজে বি করুছি আর সি বেস রে চলছি চাষ ইন গুটে
2: এ যে কইলে আপন 14 একর জমি অছি পূর্ব পুরুষটো অছি না নিজে কিছি
3: মানে বাপা মোর পই জেতি করি দিছেন মু সেতিকি দেখভাল করি গিরি একা চলেছি মু মিশেবি বলি চেষ্টা করি পারনে আজির দিন রে গোটে নুয়া চাষি যদি হবাকু যাউছি তাকে বহুত অসুবিধা হবো কাই সে প্রথমে জমি ক্রয় করিব জমি ক্রয় কলা পরে চাষ জিনিস জানিব তারপরে চাষ করি টিকে ডিফিকাল্ট ওয়ান হবো
2: কাই
3: আজির দিন রে জমির মূল্য আউ আগ ভলিয়া নাই জমির মূল্য বড়ি যাইছি যোটা কি জনে ক্রয় কলা পরে তাকে মডিফাই করিব সে চাষ করিব বলা ডিফিকাল্ট ওয়ান
2: পাখাপাখি বয়স কত হবো আজ্ঞা আপনার
3: মোর 62 বর্ষ
2: হলে কেতে বর্ষ হলো চাষবাস করছেন
3: মোর বাপা জমি বাড়ি যেত কলে সেতু মু সাইড রে জমি বাড়ি দেখুলি চাষ বি হোলা চাকরি বি ছিল
2: হলে কইবাকু গলে ছোট বেলু হি চাষ সহিত জড়িত আছন্তি গোটে কথা কোন্তু আজ্ঞা এতে বর্ষ হলো চাষবাস কলেনি বাপা দাদা মূলর চাষ পদ্ধতি কেমতি থিলা সেতবলর মাটির অবস্থা কেমতি থিলা এবে কোন লক্ষ্য করছন্তি আজ্ঞা পরিবর্তন কোন হইছি
3: আজ্ঞা বহুত পরিবর্তন হচ্ছে আজ্ঞা আমি পূর্বপুরুষরু আগুরু মোর বাপা আমলর মু যেতবল চাষ করুতলি সেতবলগু খালি গোবর খত পকাইকিরি আমি চাষ করুতলি মু চাষ করছি লোকর কথা কইবার নে মু নিজে চাষ করিছি গোবর খত পকাই দিকিরি আমি চাষ করুতলু ইউরিয়া ডিএপি আমি কোন জানি নথিলু স্প্রেইং করিবাটা কোন বুঝি নথিলু সে হিসাবে চাষ হোলা কিন্তু কম হোলা চাষ কিন্তু ভালো জিনিস হোলা যেটা কি স্বাস্থ্য পক্ষে হিতকর হলে সে জিনিস খাইকি আমি নিজে বড়িছি মোর পরিবার বড়ি সমস্ত ইয়ে করছু কিন্তু আজির দিনে আপনার যদি রাসায়নিক সার যদি প্রয়োগ করু না আপনার চাষ কি কোণী চাষ হো না
2: মানে কোণ এমনি পরিস্থিতি হল আজ্ঞা আপনার জাঁবার
3: জাঁবার জমি কু আমি রাসায়নিক খত প্রয়োগ করি আমি গোবর খত দেওয়াটা কমাই দেলু আজিকাল গাঁ গহলিরে গাই গরু আপনার দেখবাকে পাইবে
2: না কাহা করবি তো নাই
3: বড়া হলে জমি কু আমি তার খাদ্য আমি তাকে দেলে সি আমাকে খাদ্য দেব হলে সি হিসাবে আমি তাকে গোটে ব্যবস্থা করিবার অছি কোন কলে আমাকে গোবর খত মিলিব সাইড রে গাই দুইটা কি চারটা রখিবে তার পই গুহাল উট করিবে তার ব্যবস্থা করিবে করি সারলা পরে গোবর খত যা বাহুছি তাকে আপনার জমি কি নেবে জমি রে পকাইবে পকাইলা পরে চাষ করন্তু আপনার রাসায়নিক সার নিশ্চিত ভাবে কম খরচ
2: হব
3: মু নিজে করুছি আজ্ঞা মোর গাই গরু মু অল্প টিকে রখিছি হলে সে হিসাবে মোর চাষবাস করিকি চালু জীবন জীবিকা লোকে অনুসরণ করবে সে হিসাবে মু করুনে নিজে কিন্তু গোটে সেলফ স্যাটিসফ্যাকশন মিলুছি মু গোটে চাষ করি পারুছি
2: আজ্ঞা যেহেতু পূর্বর বি ধারণা আছে ছোট বেলু সে বিষয়ে জড়িত আছন্তি আপনি জৈবিক পদ্ধতিরে কা চাষ করুছন্তি কি
3: চেষ্টা করুছি জৈবিক পদ্ধতিরে চাষ করিবা পাই সম্ভবপর হয়ে পড়ে না কাহিকি মতো সেতি পরিমাণের জিনিস প্রায় মিলু না কাহিকি মোর নিজের যেতকি জিনিস মু সেতি আগে নেই কি
2: বিকল্প মধ্যে তো আছে আজ্ঞা যেমতি আমি জিয়া খত ব্যবহার করে পারিবা সবুজ সার ব্যবহার করে পারিবা মাটির উর্বরতা বড়াইবা পাই আপন যেতকি জানিছন্তি পূর্বরু মধ্যে যেমতি গাই গরু মধ্যে রাখিছন্তি কহিলে এবে বি চাষী ভাই ভনী মানে যদি সচেতন হেবে সেমানে মধ্যে মাটির অবস্থাকু সুরক্ষিত করে রাখিবা পাই চাইবে তাহলে বর্তমান থারু আমাকু কোন করিবা পড়িবা আজ্ঞা
3: আজ্ঞা জব জাগো তব সবে আজ্ঞা যেত বেড়ে নিদ ভাঙিলা সেত মানে সকাল বলে ভাবিকি যদি উঠিবে তেবে আপন কিছু গোটে করি পারিবে
2: আজ্ঞা
3: বর্তমান কো নেইকি চালন্তু সব ঠিক হই যিবো বর্তমান কো নেবার অছি মানে তার ব্যবস্থা করিবার অছি আপনকু কোন করিবার অছি প্লিনারি কাম জুটা রহু সি সব যাকু নেইকি চলেইলে আপনকর কামটা ভালো হইকি যিবো
2: আজ্ঞা
3: নিশ্চিত ভাবরে চাষর উন্নতি হবো চাষী কেতবেলে ফেল মারিবার হতাশ হবো নাই কিন্তু সরকারঙ্কর আজির দিনরে বহুত গুড়িয়ে সোর্স অছি যোটা কি চাষীকু সাহায্য মিলুছি
2: আজ্ঞা বিভিন্ন বিভাগ তরফর সরকার সহায়তা মধ্যে করুছন্তি এ যে পূর্বর মাটির অবস্থা কেমতি ছিল আজ্ঞা এবে মাটি কেমতি অছি
3: আজ্ঞা মাটির অবস্থা আগে আপনার কেঁচু

বিনা কিনু হয়ে আনা বৃক্ষ নাম বিনা বন্ধু মত মোরা বন্ধু মত মোরা সবুঠারে কুহাইছি সুন্দরী কোয়রা।

ভাবনা, মীনা, রীনা, করিম এবং তাঙ্ক সাথী। আপনার শুণাকু যাই রজনীকান্ত শতপথী কঠোরে কথাচিত্র রুমকু ঝুমানা, অরুণ মন্ত্রী গীত সঙ্গীত বৈদ্যনাথ দাস।

0: Support terrorism, India is entitled to take all necessary measures against it. Union Home and Cooperation Minister Amit Shah flagged off the country's first LNG-powered train from Sabarmati Station in Gujarat today, marking railway's shift towards cleaner energy. The train uses a dual-fuel system powered by diesel and liquefied natural gas. The initiative is being seen as a step towards greener rail transport and India's net-zero carbon goals. Mr. Shah also launched a series of railway development projects worth more than 1,500 crore rupees. Union Minister for Finance Nirmala Sitharaman will be on an official visit to Qatar from today till Tuesday. During the visit, she will attend the 11th annual meeting of Board of Governors of Asian Infrastructure Investment Bank, AIIB, in Doha tomorrow. The Finance Ministry informed that during her visit, Ms. Sitharaman is also expected to call on the leadership of the government of Qatar and also engage with Qatari business leaders and investors. The Election Commission of India has revised the schedule of ongoing Special Intensive Revision 2026 in Delhi. According to the Chief Electoral Officer of Delhi, the last date to file claims and objections will be the 30th of next month. Notice phase or disposal of claims and objections will be till the 30th of November. The final electoral roll will now be published on 4th December. The India Meteorological Department, IMD, has forecast heavy rainfall and over Andaman and Nicobar Islands, South Interior Karnataka and Uttarakhand tomorrow. It has also predicted thunderstorms accompanied with lightning and gusty winds over northeastern parts of India during the next 2 days. In men's cricket, India beat West Indies with ease by 8 wickets in the first one-day international at Greenfield International Stadium in Thiruvananthapuram to take a 1-0 lead in the three-match ODI series tonight. Chasing a target of 296 runs set by West Indies, hosts India made 300 for 2 in 41.4 overs. Earlier put into bat first, West Indies posted 295 runs for the loss of 7 wickets in the stipulated 50 overs. At the Asian Games in Japan, India's Ansi Sojan Eda Pilli has won the silver medal in the women's long jump at Aichi Nagoya in Japan today. Sarvesh Kushare won silver medal in men's high jump. Currently, India is at the 12th position in the medal tally with a total of 37 medals, including 4 gold, 16 silver and 17 bronze medals. And that is the end of this news bulletin.
1: প্রথমে হিন্দির এবং পরে ইংরাজির সম্ভাষ শুনিলে রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর বর্তমান সময় রাতে 11:10। আজির অধিবেশন শেষ করিয়া পূর্বর শুণন্তু আসন্তাকালি সোমবার সেপ্টেম্বর মাসের 28 তারিখে প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা। ভক্তিতর কার্যক্রম বন্দনা শুণবে সকাল 6:05। শিল্পী নেলে সুহাসিনী মূলগাঁওকর, বিকারী চরণ বড়, জ্যোৎস্নারায়ণী দাস, লক্ষ্মীনারায়ণ বেহেরা, নম্রতা মহান্তি এবং প্রণতি মোড। রামচরিত মানস শুণবে সকাল 6:25। সকাল 7:25 শুণবে বর্ণালী ক্রমে সুরভি। এতে রয়েছে কণ্ঠশিল্পী তথা সঙ্গীত নির্দেশক মন্মথ মিশ্র অন্তরঙ্গ আলাপ। প্রায়িত কার্যক্রম উমঙ্গ শুণবে পূর্বাহ্ন 10:30। দিন 11টায় প্রচার করব আকাশবাণী লাইভ। দিন 12টায় শুণবে লাইভ ফোন ইন কার্যক্রম কথা আপনার গীত আমার। ঘর ঘরণী কার্যক্রম শুণবে দিন 1:20। এতে শুণবে আমরি নারী দেশর শ্রীক্রমে লতা মঙ্গেশকর সম্পর্ক। অপরাহ 5টায় শুণবে জওয়ানী কার্যক্রম, এতে সময় তো কেবে ফেরি চাহে না। অপরাহ 5:30 চৈতি দিন কার্যক্রম, এতে হালচাল রয়েছে কুকুর কামুড়া পরে টিকাকরণ। ভেটঘাটে শুণবে কুকুর চাবলে কায় করবার। শেষ শুণবে শ্যাগডাল দাস। রাতে 7:30 শুণবে কৃষি ও কৃষক কার্যক্রম। রাতে 9:30 শুণবে নাটক নষ্টালজিয়া, রচনা নির্মল অগ্রওয়াল, বেতার রূপান্তর প্রীতি কশ্যপ, ওড়িয়া অনুবাদ ত্রিবিক্রম রথ, প্রযোজনা অশোক মিশ্র। শুণিলে আসন্তাকালি প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা রাখছি আকাশবাণী জয়পুর। বর্তমান সময় রাতে 11:12। এইটি শেষ করুছু আজ রাত্রিকালীন অধিবেশন। পুণি থাকে আপনার স্বাগত জনাই আরম্ভ।